চলে নেবেন কনবিনের কোরবন পরি খাসি অপার চকল হাত চারখ পালে কে সে বলে খোদ নেবিনে বুক।

চলে নেবেন কোন অভিনয় করবো পরি খাসি ও পর চকল হাত চারখ পালে কে সে বুকো।